0: คุณสุขุกเมนิพีว่ารอคิคอนยองกเนียนตรีดูเอ็มหากเล่นโซดองอิทาวคุบเลยจิบูนชีฮิจารโม
1: Dia sedang ingin ke program Ligituki Atli Kirwai yang Uma Dewi teman senak Kirwai kiwa E pertuju Bek din klam wa Kirwai wa ar liratam. Kini ke program Wan Gajupi nak Akashwani Juwai.
2: अब 70 वर्ष से अधिक उम्र के देश के हर बुजुर्ग को अस्पताल में मुफ्त इलाज मिलेगा।
3: The youth of the nation have made a New Year resolution to get Ayushman Vay Vandana card made for all senior citizens aged 70 years and above to make India Ayushman by providing the gift of free treatment of rupees 5 lakh. Download the Ayushman app today and get Ayushman Vay Vandana card made for senior citizens aged 70 years and above. For more information, call 14555.

0: स्थिति के माहिरों से तुरंत बात हो जाती है। और अगर कभी लाइन व्यस्त हो तो अपनी समस्या फोन पर रिकॉर्ड करा दो, वहाँ से फोन आ जाता है और समस्या की हल्का मैसेज भी आ जाता है। ये देखो आ गया।
1: अरे वाह, इसका मतलब इंतजार की घड़ी अब खत्म।
2: हाँ।
1: तभी मैं सोचूं कि आजकल मुझ पर इतना प्यार क्यों आ रहा है।
3: कृषि संबंधी समस्याओं का अपनी भाषा में तुरंत हल पाने के लिए पूरे भारत में किसी भी फोन से हेल्पलाइन नंबर पर संपर्क करें। किसानों का दोस्त किसान कॉल सेंटर।
4: तपलाइनी पौरा छुआस डाइनी का प्रोग्राम किसान वाणी मंतु के जन्मित तन आप छुआ एक निका वीक चिंप मना हे तो वा इमानी लॉन्ग योंग सुन बने लेने का वेदर रिपोर्ट हे तो वा अन्य कसिंग का खंडे त्रिक उनाई न्याव योंग स्नेम आराजा अर्फाउन रू ये म्यों स्लाप मानी कम वा अर्फा वी पॉइंट प्रा मिलीमीटर इजिंग चित योंग कसिंग उचे जरोंग तो अर्फा सन पॉइंट आर डिग्री सेंटीग्रेड इवच पॉ वन अर्फा वी पॉइंट खंडे डिग्री सेंटीग्रेड इसम योंग कल एयर उच जरोंग तो खंडे पा प्रा पर्सन इवच पॉ वन प्रा पा सो पर्सन
5: এই তো অবগিছ পাউতরিক নাই নিয়াও আর চা ফনরু এমিয়ং স্লাব তো খারকেন্দে পয়েন্ট নট মিলিমিটার ইজিং ছিট ইয়ং সুইন বিনাইম চে জুরং তো আর ফসান পয়েন্ট খিন্দে ডিগ্রি সেন্টিগ্রেড ইউ চে পো তো আর ফউই পয়েন্ট ফ্রা ডিগ্রি সেন্টিগ্রেড হেই তো ওয়ে সিং এমিয়ং গল এর ইউ চে জুরং তো খিন্দে ফনরু পারসন ইউ চে পো তো ফ্রা ফও আর পারসন তক তু তো গ ওয়েদার রিপোর্ট লেনে ইমান লং সুইন বিনাই হেই তো নে গ সিং গ খিন্দে ত্রিক নাই নিয়াও আর চা আর ফনরু কাম জো লম স্টেপ গ সিং গ পাউতরিক নাই নিয়াও আর চা আর ফনরু তদবিয়াং পোস্ট ডাঙনা ইগনিক প্রোগ্রাম দে আবি ফ্লুজুমুদ হপডিগ কং সিয়া ভালাং নিয়াং গো মানগাম গ উইভিং ডেমোনস্ট্রেটর ইয়াং গো জওয়াই কাম জোলে গো কং হামজান লপসাম কো মানগাম গ উইভিং ডেমোনস্ট্রেটর ইয়াং গো মনসো হে উই ফ্লুজুমুদ লাঙ্গে হজরং গ ফাং কি ডিজাইন গো ফেয়ার ও ফেয়ার গো জোপন এম কাম কি হগি কাম থাইন থাত
6: খুবলে জীবন ইয়া কি নং পলাই লনে কি নং ক্রে ইয়াং গ নি কা কিসান বনি প্রোগ্রাম বাটকাম খাম তাম ইয়ে কি প্রালক কি ওয়া দ সুখ ও আপ ইয়ে কানি কা প্রোগ্রাম খাম তাম হে তো ওয়া কানি কা কাম থান থাত কব ই ও ইয়ে ফ্লু জং মত ই লেন ও ইয়ে কলাম ই মন তো গা কা এস বি নিয়াং উই বিং ডিমনস্ট্রেটর দোয়াই বাট ই কং এইচ ল পসাম ই ওয়া মান ই উই বিং ডিমনস্ট্রেটর মন সো তে কা ফাং ও ইয়ে কলাম ই মন তো হে নে ফাং কানি কা কি ডিজাইন গু ফের ও ফের কি ওয়াজো পনাম কাম ই হগনি কা কাম থান থান ইয়ং গনি কা হানলম লনে হগ কতিয়ন ফরাং লনে গ কতিয়ন নং ওয়ে জো অং ইগা ডিফারেন্ট টাইপস অফ ডিজাইন ইউজ ইন হানলম উইভিং তে কং মন্তু ই কলাম ই হিনি উপতেন ই ই ওয়া সাতেন কামড অং ই নমন ছোয়া না নকি নিক পার গ বড় দেম ওয়া এম গে উপন দেম তো পতেন বিয়াং ইম তু হে তো ওগনি কি ডিজাইন কি ওয়া জো পনমি হগিনি কি হানলম ফেব্রিক লনে হগিনি কি থাত কি ওয়া থান ই দকি কর লনে দকি হানলম দকি কর দেন কি ওয়া জো থান ই সিকি থাম নং গন্ডং লনে সা সোয়ার লে কি ওয়া পনাম কাম হি দকি তে কি কর ইয়া থান ই তে দেব ই নি পদন দা ভাগনি কো অং ই নি কা টুইল ডিজাইন লনে কা টুইল ওয়েম তাকাতে উপতেন বিয়াং আন ই উপয় ই সকতে কো অং ই কা ডায়মন্ড ডিজাইন লনে কা ডায়মন্ড ওয়েম কওয়ামান কওয়া এম জিঙ্গা তো ইবনি কা টুইল ওয়েব তাং উই ফেয়ার ইর কমি ইতে ই ডিজাইন তাহাগনি কা ডায়মন্ড ইলে ও অং ই কা ডায়মন্ড ওয়ামান দ মি কি নি কি ডিজাইন মান দ থান নে কি থান দ মি কি নি কি ডিজাইন হে দুর ইয়ং তে উমো ডায়মন্ড লনে তে ডায়মন্ড কি ওয়া অং বাই কি পনাম কাম কি সুই সুই ল দ পনাম কাম কি নি কি ডায়মন্ড তে ই হে কি থান ল দ থান ই দিন নি কি ও অং ই কি ডায়মন্ড ডিজাইন তে কি নি কি ডায়মন্ড ডিজাইন তে কি ওয়া অ্যাপ্লাই হি ই লনে কি ওয়ামান হি ন কাম কা টুইল ল দ হে পোর ই ওয়াড্রো ই সা কাম কা জো হি লনে হে গতে গ মোটিভ ইয়ং কা ডিজাইন মান গো ওয়ান গো ন কি কা টুইল ওয়েব হি তাং ওয়া তুইল মান গো গো ওয়াছি বাইট লেন মান স্ট্রেট লেন মান জিগ জাগ মান পয়েন্টেড লেন মান ডর কি গাম তু হব থা নি কি থাত মান মান ডর কি গাম তুম এম মান এম মান মুই কে হেতে ডর দাই মান তাহা কেনে কদাই মান ওয়ান পন ফেয়ার ওয়ান ই লা গতে কর কম ড্রাফটিং অ্যাপ্লাই ইর কি জো হি কর কম ড্রই কি তিক মোটিভ তাং পন ফেয়ার ওয়ান ই হে রুকো হে বি তোয়ান এ রুকম তাইও ই গতে গা দাই মান তা কাম নক পনি ফেয়ার ই হেতে পনি ফেয়ার ই নে ওয়া ড্র লনে নে ওয়া ড্রাফটিং হা কতে কা ড্রাফটিং লনে কতে কা ড্রাফটিং মান গো গো ওয়া থাপ ই কি তিকি কিসে কি ওয়া জো পনাম কাম ই হওয়া থাইন থাত হা গিনি কি হানলম তা দেউ পনাম কাম ই কি তিকি হিয়েল কি তিকি কতন ওয়ারনেস হিয়েল লনে কি সিভি হিয়েল নং বাই ছুব ওম তু লদে কোয়া ই ডিজাইন ই ওয়াকিন ড গুমি ই তে ডায়মন্ড পনাম কাম ই কাম ওয়া লেটলি ডন হি গি হিয়েল ই ই পন মে দে ওয়া ড্রাফটিং ই কি উই আর লে ডং বিয়াং